0: বাসিদার জিলা শিক্ষা সচিবের ভূমিকায় সম্পূর্ণ মাঠখানি নগরবাসী চাষবাহী বিজি কমিটি সম্পূর্ণ রাজনৈতিক দলকা প্রতিনিধি সমাজসেবীজীবর্গাই আমন্ত্রণ জানিয়েছেন।
1: স্থান বাসাবি নগরপালিকায় চেপান সময় 2083 সাল জেঠ 10 গতি বিহানা 11 বজে আয়োজক বাসাবি নগর কার্যপালিকা কার্যালয় বাসাবি।

কিন্তু কারণে তৈরি করা আবাসী বিমা কার্যক্রম শুরু করে দিয়েছে জোখিম চেতনার এলাকায় সজীব থাকছে।

এফএম রাজাপুর, রাজাপুর এফএম রাজাপুর থেকে সন্ধ্যা সাড়ে 4 বাজে শুরু হবে। এই কার্যক্রমের উদাহরণ

ভালো, শান্তি খাচ্ছি সামনে বিরোধী থাকলে মেয়েটা বিরোধ আছে তা আমি আছে কি করতে পারি কোনো কাজ

কার্যক্রম শুনলে আপনার কার্যক্রমের বিষয় আপনার কোন সন্দেহ সুযোগ জিজ্ঞাসা থাকা আছে আমি পত্রাচার করার সিদ্ধান্তটি পত্রাচার করার সময় ঠিক আছে।

0: দুদিন পর অসাধারণ লাগবে।
1: যদি যাই হোক, পুরো দিন না পারো, তবে কষ্ট সুশীল জ্বরে আপনি পুনরি হতেছেন।

জীবনাপ্রায়। নিশা জনক সত্যপাত খালি ইহাবের জীবন খতমি সন্তুলিত খানা খাই ব্যায়াম সদ্য করি ধূমপান মদিরা মধ্যে তুলা লাগি তারা ভালো নিয়ন্ত্রণ করি আজ নির্ণয় কালিক জীবন যাত্রা নিশা

ব্যবহার ধ্যানে জীবের জীবন কথা হই সন্তুলিত খানা খাই ব্যায়াম শব্দ করি ধূমপান মদিরা মশাই দূর রহি তারা আপনার নিয়ন্ত্রণ করি আজ নির্ণয় কাজে জীবন যাত্রা নিশানা রোগ সে বাঁচি স্বাস্থ্য জীবন আপনাই হয়তো গুরুবাবার সঙ্গে সহকারী স্বাস্থ্য কারণে প্রত্যাশী দলিত প্রচারী সন্দেশ।

0: কিন্তু এটা এসেছে মনে আছে কেউ একটা মেয়ের প্রতিষ্ঠা দিয়ে দিল সেই মানুষের আর তোমার একটা বড় তুমি যারা প্রতিষ্ঠা দিয়েছো
1: বুঝছো বাবু তোমার এই চেষ্টার অক্ষর আছে ভাই এটা ভাই আছে নি পাতি অক্ষর পরে কবে আমার ঋণ লিন যান বিয়ে করিন তা কিরমি পাশা কর্জাকে রূপমা প্রবাহা হইয়া রকম সর্বসাধারণ বচত কর্তাকে সম্পত্তি হো কর্জা লিয়ে নিয়ে বস কর্জা চুক্তা না করতা কানুনি কাঠামোমা পরিণত হয়।

করলাম হচ্ছে যে তন্ত্র বলছি সেই চিকিৎসা কার্যের জন্য লাগু তাই বিভিন্ন ব্যাপার পাঠিকার চালিত করা সাবজেক্ট অভিভাবক তথ্য শিক্ষক নিয়মিত বিদ্যার্থী প্রভাবকারী শিক্ষক ও নার্সারি শিক্ষায় না প্রভাবকারিতা প্রাথমিকতা দিতে বর বিদ্যালয়ে অভিযান ও গরিব বাংলা অভিযান সঞ্চালন করিতে পারে যাকার সকারাত্মক প্রভাব স্বরূপ এই বর্ষ কাছে নতিজা মূল্যক্তি সুধারে বা শিক্ষা যুগের ধাক্ষাকূপ শাখা চার মাসে বয়স্ক চৈত মাসান্ত সব সত্তর প্রতিশত আর্থিক প্রগতি হাসিল করার জন্য সমন্বয় শিক্ষক সামাজিক সুরক্ষা কার্যক্রম অতি আবদ্ধ করা যাবে সম্পন্ন হয়ে যা করেছে তার মাধ্যমে

খাই। ব্যায়াম শব্দ করি, ধূমপান মাটির মাঝে দূর রাখি, ধূমপান নিয়ন্ত্রণ করি, আজ পূর্বে কালিক জীবন যাত্রা নিশাধার রোগ মাঝে বাঁচি সুস্থ জীবন অপনাই। রেডিও গুরগাঁও এফএম সহকারে স্বাস্থ্য কেন্দ্রে বর্তি আছে জনৈক মজারি সন্দেশ।

কৃষ্ণচন্দ্রের বিপক্ষে দলের নিয়ে প্রধানমন্ত্রী জয় করে কৃষ্ণচন্দ্র কিন্তু তার প্রধানমন্ত্রী হয়েছে দাঁড়া প্রধানের দীর্ঘ কাহিনী এবং প্রধানমন্ত্রী স্বতন্ত্র সন্ধ্যা করেছে কেদিন মজুরি।

0: Is dat jullie tot resistorlaatse? Dan kom je naar ICQ. Doe niet gewoon naar ICQ. Is dat jullie net in de ICQ van je laatste? Je moet nog meer een politie snap jullie die nu zijn van ze. Hij kan nog wel wat doen, zelfs ook iets snap je zo. Maar ze maken. Dat ben ik eerst voor elke roze van het bakkeljaar zijn. Wat die afkeer ook al even op de lama rindienza, die je voor in de tier niet passen. कर्जाको रूपमा प्रभाव लिएर रकम सर्वसाधारण बचतकर्ताको सम्पत्ति हो कर्जा लिएर नियतवश कर्जा चुक्ता नगर्दा कानुनी कारवाहीमा परिने भएकोले पूर्व निर्धारित समयमा कर्जा चुक्ता गर्नुपर्छ
1: नेपाल लघु वित्तीय संस्थाले भेटेको छ यदि पूर्वमा यत्रको सहकारी